দিয়া কিরে নিমা একে দ্রামা নেবে মা কহি তার না হামু তো ক না ও দ্রামা রে নেই আমার কিতাব আমু তো কিয়া তো কলি মালি মিনো তো সানুলো রে সিং রুয়া ন না ফাতি হাতে হনে লড়াইক দিয়া কুমালো ক্রোনা নাই সরা হতু বাইতে বোধ সে নেবে ফাতি সে তিলো মাইহালা লড়ান সেনুলো রে সিং লিমা পন্তু আলো মেগা হার্টস ইহা রাডিও গার্ডেন ইহা ওয়েবসাইট রাডিও লিবার দিলি হাউনিয়া লড়াইক দিয়া কি বঙ্গ টিভি দাঁড়ে বাইতে বোধ সেরা হতো ন তিরমাইয়া নেই ইটা সে বা রোনাতানলাই মুজিকা Okay, música honetit lo got good times nibelori huchi chic.